মুখরাকান ভেটু ভোকি উলে উল্লাই হচ্ছায়ো উলে উল্লাই হচ্ছায়ো উলে উল্লাই হচ্ছায়ো উলে উল্লাই হচ্ছায়ো।